0: हेलो फरमाइश।
1: हेलो जी, नमस्ते। धन्यवाद।
0: नमस्ते। हेलो फरमाइश, ईटानगर में आपका बहुत बहुत स्वागत है।
1: आप मैं रमेश पात्र गोलाघाट असम से बात कर रहा हूँ।
0: जी रमेश पात्र जी, कॉल करने के लिए बहुत बहुत धन्यवाद।
1: अपना खबर ভাল নয়?
0: হয় মই খুব ভাল। আপোনাৰ কি সৰ্দি খাচী হৈ আছে নেকি?
1: অঁ, তেনেকুৱাই হৈ আছে। অলপ আগত বৰষুণত ভিজিলো
0: অ' হো
1: অলপ,
0: হো অ'কে অ'কে হয়।
1: সেইকাৰণে
0: ৰ'দ বৰষুণ হৈ থাকে নহয়, তাত ভিজিলে আৰু ৰ'দত গ'লে বেমাৰ হ'বই আৰু।
1: তাত বৰষুণ কমিছে নাই?
0: আমাৰ ইয়াত নাই, বৰষুণ দিয়ে আছে এতিয়া।
1: আমাৰ অলপ এইফালে পঠাই দিয়ক। গোলাঘাট ডিষ্ট্ৰিক্টত মানে
0: অঁ
1: পানী আছে,
0: হয়
1: খেতি
0: নেকি?
1: কৰিব পৰা নাই
0: অ'
1: মানে।
0: হো অ'কে অ'কে। আমাৰ ইয়াতো কণ্টিনিউ বৰষুণে হৈ আছে। দিনত অকণমান গৰম হয় কিন্তু ৰাতি আৰু ৰাতিপুৱা বৰষুণ হৈ থাকে। তো অকণমান আপুনি চাব আকৌ নিজৰ কিবা হেল্থটো।
1: এতিয়া ঠিক হ'ব।
0: হা হা হা হা অ'কে। তো কওক আজি কি গানা শুনিব?
1: আজি আজি শুনিব লাগিব গোপী কিষণ।
0: গোপী কিষণ, অ'কে।
1: গানা ৰহেগা য়ে ইশ্ক হে ক্যা,
0: য়ে ইশ্ক হে ক্যা, অ'কে।
1: ডেডিকেশন ৰহেগা ৰহেগা আপকো,
0: থেংক ইউ।
1: বসুমতারী, ভাইকন মুন্দা, বিমল বসুমতারী, দেবাশিস হাজরিকা, শরৎ দ্বারা, হিতেন্দ্র দাস, যোগেন্দ্র রংকি, ওর মেরা শ্রীমতি পাত্র, উসকে বাদ ধরমবীর, পূরণ বর্মা, প্রেম সিং সিসুদিয়া, ভগবান সিং পরমার, রমেশ প্রজাপতি, আশুতোষ দেবনাথ, রাকেশ, প্রেমজিৎ চক্রবর্তী, ওর সবই লিসনার্স কো বেদিকে চাহেগা।
0: ওকে, তো রমেশ পাত্রা জি, কল করার জন্য বহুত বহুত ধন্যবাদ। আপনার হেলথ কা খেয়াল রাখিয়ে, হম আপকো আপকে পছন্দ কে গানা সুনা রহে হ্যাঁ।
1: ধন্যবাদ।